শ্রোতা বন্ধু, অসহ্য গরম পরে প্রকৃতিকে আসিথায় বর্ষা। চাতক পরে সমস্তে বর্ষাকে চাহিথান্তে। আদ্য আষাঢ়ে আসে বর্ষার বাদল, বর্ষা করে শান্ত শীতল হুয়ে ধরণী, প্রকৃতি রাণী হসি উঠে। আম ভারত এক কৃষি প্রধান দেশ, বর্ষা উপরে হি চাষী নির্ভর করে থাকে। চাষ আরম্ভ হয়ে এই বর্ষা ঋতুরে, বর্ষাকে দেখি ময়ূর নাচে, পক্ষীমানে গীত গাঁতি। চারিআড়ে সবুজ সুন্দর দেশে বর্ষারে পরিবেশ সুন্দর হুয়ে। বর্ষা ঋতুরে প্রকৃতিক শোভা বৃদ্ধি পাই, রুক্ষ মাটিরে পুঁ সবুজ ঘাস দেখা যায়।

ইয়াদে সিনেমা সিনেমা লভ মাস্টার রয় গীত গাইছন সান আউ তপু মিশ্র, গীত লিখিছন নিজাম, সঙ্গীত সজাইছন অভিজিৎ মজুমদার।

ইনু শেষ হলা সম্বলপুরী গীতর কার্যক্রম ঢোল পারে বজা কণ্ঠশিল্পী থিলে আনন্দ সোনা শেষদেব নাথ আউ পার্বতী জেনা গীতমানকু লিখিলে যুধিষ্ঠির মেহের শিবশঙ্কর প্রধান ভোজরাজ পড়ুয়া ছালো মেহের আর গোকুলচন্দ্র জেনা আকাশবাণী সম্বলপুর মূল করুচু আপনার মনপসন্দ হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতা বন্ধু, ফি বছর জুলাই মাসর এক তারিখ নু জুলাই মাসর সাত তারিখ তক সবুয়াড়ে বন মহোৎসব সপ্তাহ পালন করা যায়সি। লোকমানকর ভিতরে গছ যোগাবার ভাবনা, সামাজিক জীবন্তী গছর ভূমিকা বিষয়নে লোকমানকু সচেতন করাবার ই

সপ্তাহর লক্ষ্য হয় আজি ই বাবদে কথা আমা পহলা শুনমা কার্যক্রমর পহলা গীত গাইছন মোহাম্মদ ইরফান অরিজিৎ সিং সাইম ভট্ট সিনেমা মর্ডার টু সুরেশ জয়চন মিথুন লিখিছন সাইদ কাদ্রী।

শ্রোতা বন্ধু, গছপত্র লাগি বর্ষা হেসি, বর্ষা লাগি চাষবাস হেসি, আও চাষবাসু হি আমকু মুঠে খাইবার লাগি মিলসি। মনুষ জাতির কল্যাণ লাগি চাষবাসর উন্নতি আর দেশকে সুজল সুফলা আর শস্য শ্যামলা করবার লাগি বনীকরণর নিহাতি জরুরি। সেথির লাগি তো ই বন মহোৎসব পালন করা যাইছি। ইহাদে শুনুন মিথুন, জুবিন নোটিয়াল আও অমৃতা সিং গাইতিবার ই গীতকে। সিনেমা হেড স্টোরি 4 সুরে সজেচন মিথুন, গীত লিখিছন মনোজ মুন্টাসির।

শ্রোতাবন্ধু, দিনকে দিন যেন জঙ্গল নষ্ট হেবারতে লাগিছে, ইথির লাগি বর্ষাভাব, খাদ্যাভাব, মরুভূমির সৃষ্টি, পরিবেশ প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডল নে অম্লজানর কমি, মাটির তলর পানির স্তর কমি যাবার আও পৃথিবীর তাপমাত্রা বড়বার মুখ্য কারণ হচ্ছে জঙ্গলর অভাব। শ্রোতাবন্ধু, গোটে গছ নু মনুষ বহুত কিছু পাইছি, খাইবার লাগি খানা নু মূল করি করি ঝনকর জীবন জীবকার মাধ্যম সাথ সে গছ। গছ নু এতে জিনিস পাইলা পরে বিল গছ কাটবারতে রোগ নাই লাগাবার আজির মনুষ। শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন ই গীতটা, গাইছন মোহিত চৌহান, সিনেমা এক পেহেলি লীলা, গীত লিখিছন মনোজ মুন্টাসির, সুরে সজেছন টনি কক্কর।

শেষ হল হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা আকাশবাণী সম্বলপুর আপন মানে কার্যক্রম শুণুচার মিডিয়াম ওয়েব 317.5 মিটর তথা 945 কিলোহর্জ এফএম মহানদী 101 মেগাহর্জ এবং নিউজন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে সময় বর্তমান দিন 12টা আরম্ভ করুচু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম বাতায়ন।

শ্রোতবন্ধু, কালিন্দী চরণ পাণিগ্রাহী থিলে একাধারে জনে কবি, গাল্পিক, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক তথা সমালোচক। ওড়িয়া সাহিত্য জগতের সে থিলে জনে সুপ্রতিষ্ঠিত সারস্বত পুরুষ। সে তাঙ্কর সারস্বত সাধনা পাই ওড়িয়া ওড়িশা সাহিত্য একাডেমি, কেন্দ্র সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করিবা সঙ্গে সঙ্গে 1971 মসিহারে পদ্মভূষণ উপাধিরে মধ্যে ভূষিত হইতিলে। কার্যক্রমর পরবর্তী গীতটি শুনন্তু। কণ্ঠশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম, গীত রচনা দেব কোহলি, সঙ্গীত নির্দেশনা রাম লক্ষ্মণ, কথাচিত্র পেহলা পেহলা প্যার।

তেণু পঞ্জ নারায়ণ কুটিকে আবাহন হব দূপ তুমি পুষ্পঞ্জ মূরক বৃষি বাহন অখিব গরুভ কষি গণে নারায়ণে রুদ্রে অম্বিকে ভাস্করে তথা ভিন্ন ভিন্ন কর্তব্য হে পঞ্জদেব নমস্তু দে তেণু সেই পঞ্জনারায়ণ আজ্ঞা মানঙ্কর মঙ্গল কামনা করন্তু বড় আনন্দে গবার আউর আনন্দে গবার তেণু উঠ ঘাত বাদ্য দমা।

0: বড় কুড়ে বিবাহ হই দিস সভা
1: শুনকর মণি পরা
0: অতি আনন্দরে দিন মঞ্চ হেলে
1: বিজ সন্ন্যাসীর
0: তেণু দেবর্ষি নারদঙ্কু আসিকি সে ঝিও নমস্কার করে দেবার দ্বারা দেবর্ষি নারদ আশীর্বাদ দেইদেলে বড় কুলরে বিবাহ পুত্র পুত্রাদি উপলক্ষিত চতুর্বর্গ ফল প্রাপ্ত হওয়া তেণু ঝিওটা বলা মুই তো বিবাহ না হয়ে মোর মনরে সংকল্প করিছে কেন্দা সংকল্প করিছে হে দেবর্ষি নারদ টিকে দেখো প্রমাণ দেখো বলে আচ্ছা আরে নারদঙ্ক বাণী শুনিল।

পরে সঞ্চার পরিবেশন করলে মুক্তেশ্বর দাস এবং তাঙ্কর সাথী মানে সেমানে হলে হেমন্ত দাস ও ওমকার দাস। শ্রোতামানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করছু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম।

আশা করুছি শ্রোতাবন্ধু গীতাটি আপনার নিশ্চয় ভালো লাগিব। শ্রোতাবন্ধু আজি আমি কথা হবা ইতিহাসর এমিতি এক ঘটনা বিষয়ে যা কেবল ভারত ও পাকিস্তানর সম্পর্ক নুহে সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করেছিল। সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে সিমলা রাজিনামা, যা আজ 54 বর্ষ পূর্তি হয়েছে। প্রতিবর্ষ জুলাই মাস 2 তারিখরে সিমলা রাজিনামার বার্ষিকী পালন করা যায়। 1972 মসিহার এই দিনরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি

তেবে শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতাটি সহ কার্যক্রমরু বিদায় নেউছি। উপস্থাপনারে মু আপনার সাথী সরিতা মিশ্র, নমস্কার।

0: ऑफ 32 मैच में आज रात इंगलवुड में स्पेन का मुकाबला ऑस्ट्रिया से होगा, वहीं टोरंटो में पुर्तगाल का मुकाबला क्रोएशिया से होगा। कल सुबह वैंकूवर में स्विट्जरलैंड और अल्जीरिया आमने सामने होंगे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: শুনতে হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণতু সম্বলপুরী মুখ্য সম্বাদ
2: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই সম্পা রায়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর উপস্থিতি থি ভুবনেশ্বর ঠানে ইপিকল আউ ইউএই র ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ভিতরে গোটে মেগা আলুমিনিয়াম প্রকল্প লাগি হইছে বুঝামণাপত্র স্বাক্ষরিত। ভারত জাপান মিলিত অর্থনৈতিক ফোরম থি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আও জাপান প্রধানমন্ত্রী ইসানায়ে তাকাইছি হরিয়ানার খারগোড়া ঠানে মারুতি সুজুকির 4 নম্বর যানবাহন নির্মাণ সুবিধার করিছেন উদ্ঘাটন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 লাগি মহিলা আও শিশু বিকাশ মন্ত্রণালয় তরফ নামাঙ্কন করা যাইছে আহ্বান। চলতি জুলাই 31 তারিখ হচ্ছে নামাঙ্কন দাখলর শেষ তারিখ। কর্মচারী ভবিষ্যনিধি পাণ্ঠি সংগঠন 2025-26 আর্থিক বছর লাগি ইপিএফ জমা উপরে 8.25% সুধহার করিছন ঘোষণা। মুখ্যমন্ত্রী পোষণ যোজনা অধীন থি ছাত্রছাত্রী মানকর পোষণ আবশ্যকতা পূরণ করবা লাগি 9 আও 10 শ্রেণীর ছাত্রছাত্রীঙ্কু ভিল মিলবা মধ্যাহ্ন ভোজন। রাজ্য ক্যাবিনেটর বৈঠকটি চলতি শিক্ষা বছর 2026-27 নু কেজি নু পিজি তক ওড়িশার সবু ছাত্রছাত্রী মানকু মাহালিয়া শিক্ষা দেবার লাগি হইছে নিষ্পত্তি। পুরী শ্রীমন্দির ন এবার 18 তারিখ মন্দির প্রশাসনর বৈষয়িক কমিটি আর ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগর সদস্য মানে মিলিত ভাবে করবে বৈষয়িক যাঞ্চ। চলতি বছর নিরপেক্ষ প্রতিযোগিতা সচ্চোটতা আর প্রভাবী খবর সংগ্রহর বার্তা নিয়ে পালন করা যাচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। রাজ্যে চলতি আর্থিক বছরে রাজ্যের সবু অঙ্গনবাড়ি কেন্দ্রমানকে পহেলা খেপ পোষণ অভিযান উজন উৎসব গলাকাল ঠানু হয়েছে মূল। রাজ্যে শিক্ষা বছর 2026-27 লাগে স্নাতকোত্তর পাঠ্যক্রম থেকে না লেখাবার লাগি হইতিবার কমন পিজি এন্ট্রান্স টেস্ট 2026 বাহারা পরীক্ষাফল। সামস পোর্টাল নু ছাত্রছাত্রী দেখিপারবে ফলাফল, উচ্চশিক্ষা বিভাগ তরফ দিয়াগলা সূচনা। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থি আজ সকালে 32 নম্বর পর্যায়ে ম্যাচ থি আমেরিকা বোসনিয়া হর্জ গোবিনাকে 2-0 গোল থি করিছে পরাস্ত। আঞ্চলিক পাণিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে বঙ্গোপসাগর ন সক্রিয় ঘূর্ণিবলয় আইবা কাল তক লঘুচাপরে হেবা পরিণত। এসিনের মুখ্য খবর শেষ হল, ইতার পরের মুখ্য খবর শুনি পারবে রাতে 8 বাজে।
1: শুনতে সম্বলপুরী মুখ্য সংবাদ আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনতু ওড়িয়া লঘু সঙ্গীত গীতগুড়ি রচনা করেছেন নরেন্দ্র বেহেরা, সঙ্গীত মলয় মিশ্র। কার্যক্রমের আরম্ভে শুনতু এই গীতটি কণ্ঠশিল্পী শিবা।

শুনুলে আলোচনা উপান্ত অঞ্চলরে ক্রীড়ার বিকাশ পাই কেন্দ্রীয় যোজনা এ সম্পর্কে আলোচনা করুলে ক্রীড়া সাংবাদিকা সমীক্ষা পট্টনায়ক তেবে শ্রোতা বন্ধু কার্যক্রমকু এইটি রখি বিদায় নেউছু নমস্কার।

0: আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ନୀନା ସାହୁ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ

0: মূল হল নামাঙ্কন প্রক্রিয়া। বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রাকে শৃঙ্খলিত ভাবে করবার লাগি পুরী নহেল সমন্বয় বৈঠক। রাইজে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়ার পরিগণনা ফর্ম বণ্টা ডিজিটাইজেসন আউ ঠোল করবার কাম সফলতার সহ হইছে শেষ। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত মেট্রিক সপ্লিমেন্টারি আউ রাজ্য মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা আনুষ্ঠান হয়েছে মূল। পুরী শ্রীমন্দির আবার 18 তারিখ করা বৈষয়িক যাঞ্চ। খেলর রোমাঞ্চক দুনিয়াকে লুকর সামনাকে আনুথবার পেশাগত সাংবাদিকমানকু সম্মান জনাবার লক্ষ্যটি আজ পালন হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। রাইজে চলতি আর্থিক বছরের পহেলা খেপ পোষণ অভিযান ওজন উৎসব হয়েছে মূল। রাইজে পড়া বইতে থিবার ভুল প্রসঙ্গকে নেইকরি আজ রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। বৌদ্ধ জেলা শিল্পকেন্দ্র তরফ উদ্যমী ওড়িশা অভিযান হয়েছে উদযাপিত। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আও পার্শ্ববর্তী অঞ্চলের সৃষ্টি হল লঘুচাপ। এছিনির মুখ্যা খবর ইনু শেষ হল। ইতার উত্তরের মুখ্যা খবর শুনিপারবে রাতের 10 বাজে।
1: শুনুলে সম্বলপুরী মুখ্য সংবাদ। শ্রোতা কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র।
2: শুনন্তু এক বিশেষ সূচনা। আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক। কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে। প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক। প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব। প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক। কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দেই ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টাকা কেবল NEFT অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086175257 IFSC কোড SBIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনিথরে কই রকুছু 1086175257 IFSC কোড SBIN 00005 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইথিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: আকাশবাণী সম্বলপুর শুনন্তু সুগম সঙ্গীত। ଗୀତଗୁଡ଼ିକୁ ରଚନା କରିଛନ୍ତି ସଫିକ୍ ଅହମ୍ମଦ ସିଦ୍ଦିକି, ସଙ୍ଗୀତ ଜି ନାରାୟଣ ରାଓ। ଶୁଣନ୍ତୁ କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତଟି, କଣ୍ଠଶିଳ୍ପୀ ଭାସ୍କର ଚନ୍ଦ୍ର ପୁହାଣ।

শুনন্তু, আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ রাতে 8:30 শুনবে স্বাস্থ্য সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত, পরিবেশন করবে বিদুষী হীরাবাই বরোদেকর। আজ রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম রিলেক প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর। আজ রাতে 9:30 শুনবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। রাতে 10:00 শুনবে লোকগীত কার্যক্রমে পালা, পরিবেশন করবে কুমুদিনী পটেল এবং তাঁর সাথী মানে। রাতে 10:30 শুনবে লন্ডনর ওভাল গ্রাউন্ড ঠারে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা মধ্যে অনুষ্ঠিত হওয়াকু থিবা মহিলা আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026র দ্বিতীয় সেমিফাইনাল প্রতিযোগিতা ম্যাচর অপ-টিউব দ্বিভাষী ধারাবরণী রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর। এথিলা আজ আমার কেন্দ্রর প্রসারিত হওয়াকু থিবা কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

ধনে সিনা প্রভুপণ রই থাকে ধন হি নসিনা দাস ধন থিলে কিম্পা হুয়া তুমর পর ভবনরে কবি ভর্তৃহরি কুমি ধনৈর নিষ্কুনা কুড়িনা ভবন্তি ধনৈরাপদ মানবা নিস্তরন্তি ধনে ভিও পর বান্ধব পর নাস্তি ধনান্যর্জয় ধ্বং ধনান্যর্জয় ধ্বং ভাই মানে ধনর্জন কর ধনর্জন কর আরে ধন থিলে অকুড়িন মানে কুড়িন হুয়া ধন থিলে বিপদ আপদ রক্ষা মিলি থাকে আরে ধন থিলে সমস্তে আদর করন্তি বন্ধু বান্ধব সমস্তে আদর করন্তি ভাই মানে তুমি ধন অর্জন কর আরে ধন হি নহলে রঘুনাথ বলি আউ সড়া শাশু শ্বশুর তাঙ্কু কন্যা দেবে নাহি জানি শুনি আউ কেমন্তে এই কর্ম করিবা ভিকারী হস্তরে কিপরি আম্ভে কন্যাকু দেবা এ গ্রামর আজি পাত্র কুমর গোটে ধনী পুত্র হস্তরে কন্যাকু প্রদান করিয়া বলি সমস্ত আমি বিচার করি এ কথা যেতবে সতী অন্নপূর্ণা শুনি পারিলে বিচার কলে মো স্বামী বঞ্চি থাও থাও মু কেবে হলে অন্যর হাত।